0: বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিমকা খেলকুদকা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশকা জার্সিহরু সুপথ মূল্যমা পাইন্ছ আপুলাই মনপর্ণে দেশকো জার্সিকা লাগি সম্ঝন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816162983 9855582855 সম্ঝনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি অ্যাব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুরগো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061577736 98562325 98086 35480 সাথে আইএলস র পিজি কা কক্ষাহরু বিশেষজ্ঞ টোলি র গুণস্তরীয় তালিমকা সাথ প্রদান গরিন্ছ
1: ভাইকো বিবাহ পনি হিজো ভন্দা আজ ঝন নজিকেদেছ দুবোকো মালা কাঁবাট ল্যাউনি হো গাড়ি সজাওট গর্নুপর্নি হোলা র সজাওট ফুলহরু পনি কাঁবাট ল্যাউনি হো লাউন কসেলা নর্সরি থাহা ছ ভনি ফোন গরি আলো ত
2: হ্যাঁ দাই পনি কতি আছিলো ভাইকো সিদ্ধার্থ চোক 8 পোখরামা গোল্ডেন নর্সরি সদৈছ নি ও তেই গয়পছি দুবোকো মালা গাড়ি সজাওট বিভিন্ন সজাওট কা ফুলহরু বুকে গুচ্ছা ফলফুল তথা ধার্মিক বিরুয়াহরু পনি সুপথ মূল্যমা পাইন্ছ
3: हाम्रा सेवाहरू सिजनल तथा प्यारिनल बिरुवाहरू इन्डोर तथा आउटडोर प्लान्टहरू फलफूल तथा धार्मिक बिरुवाहरू बुके गुच्छा दुबोको माला गाडी सजावट तथा विवाह व्रतबन्धमा सजावट फूलहरू विदेशी कुखुरा विदेशी परिवार रंगीन माछा पनि पाइन्छ हामी कहाँ ठूला साइजका पामका बोटहरू पाइनुका साथै इन्डोर आउटडोर र ठूला ठूला प्लान्टहरू सुपथ मूल्यमा पाइन्छ
1: सम्पर्कका लागि गोल्डेन नर्सरी सिद्धार्थ सुक 8 पोखरा प्रोपाइटर दया कुमार द्वा मोबाइल 98560 32717 र 98460 55079
0: तपाईको भोक लाग्दाको साथी मनसरताज चिकन बिरानी घरमा होस् या अफिसमा मिटिङमा होस् या जमघटमा अनलाइनमै अर्डर भनेकै ठाउँमा डेलिभरी मनसरताज

0: বুঝি রাখো হে কষ্ট বাচ্চা জ্ঞান গুণ কাকুরানি বুঝি রাখো হে
1: সাথে সফলতা হামি সবাইকে সফলতা কো লাগি
2: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ
3: শুননা মন লায়ো।